0: নকলি লাই নানি রে আপনি হেন মোল্লা তো আমি রে মেও বিড়ালো মেও মেও বিড়ালো ঠরে বিড়ালো নমস্কার আমি অধিকারী তবে শুনে হুন্ছ লেও সফলতা শুনে মোল্লায়
1: রেডিও সফলতা 103.4 মেগাহার্টজ
2: শুনে মোল্লায়